কিন্তু নাই। দেউল পিটিয়াট, কামরু পিটিয়াট, নাওয়াল পিটিয়াট, কাল পিটিয়াট, www.